ভাই কি গানো ভাই বহন তো পরবাস ফির কো টেস্ট তো দেখা কো হালা দেখনো ভাই ও সারা ভস্ম চুর কই পনি বান্দা বন্ধ জিন্দ ছাইনন উতাপতি বিষ্ণু রাজা কা সেই ভাই ছড়া পনি ভস্ম ভাই ভেতার আসলা গান্ধারি পনি জি সুরহরণ ভাই বসিও উতাপতি চে অর্জুন ফরকে আর কে ভনা লাগু ভাই রাজা ইজি ইজি শিটলাই ভানি হে প্রভু সারা সার কেই পনি ছাইন ইয়া রামা হরি দৈব কাটাই বরি নারায়ণ।

রসবসগড়া খুব আসল ভো মহারাজ পালু পদা জয় সীতা হুনি বাত এউটা ছোরো পাউনি ফেরি এউটা

0: কতে রাম
1: রোগরে যাই কো মালা ও রে
0: রাই রসেলো মায়ে ভয়ে ও বে
1: রসেলো কষ্ট

নালা চলে তো হয় পাল্লা পাটি খেতায় কাইলে হন্তর কালি লগা বারুদয় বাঞ্চু বাবা খেতায় কাইলে হন্তর তুমি নাম দো গামা মাতা মাটি গামা বেটায় কাইলে হন্তর

রানিলে ওন্নি এসারে বারি কলাই রাজালাই সিরক কড়কা লোগা বাসানো মেরো বাবালাই রাজালাই সিরক বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাটো রাম জানে লিলো গাবা শুনি দেহই বাবা মাসলাই বাটো রাম জানে গতিলা ঘরমা দিয়ে বান্তে বাবা মাঝে রে মা

দবিলুগাধুনি সাইলংয়ে ফামুনে সবাই জানলাই নমস্কার। কলি লুগা বাই ওই সানু বাবা সবাই জানালাই নমস্কার। হানিলাই পরু তোর মির জিমি ঘাম লাগে ঘমাইল। কলি লুগা বারু দই ভাঞ্চু বাবা ঘাম লাগে ঘমাইল। বাবা পানি ছয় আমা পানি ছয় ছয় নাম রমাইল ভালে বাস।

দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মনয় রাখনে পাইনা ঠাও শুকিল সারি লাই সাপাকাই পারি মইল সারি ধয়েরা দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মইল সারি ধয়েরা দিনাইলাই কাটছো চন্দ্র সূর্যায়রি রাতাই কাটছো রোয়েরা দবিলে ধুনচা সারা ইমরুন রাতাই কাটছো রোয়েরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে চুনকো ঢুঙ্গো পেলেরা আমখানে কাঁচাই ও বনে কাঁচাই চুনক ঢুঙ্গো পেলেরা রাতি নিন্দ্রা ছাই না দিনব কাছাই না মন মা কুরা খেলেরা দবিলে ধুনচা সারা ইমরুন মন মা কুরা খেলেরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে ছানু ছায় চাদারলে চাঁদি কোলা কে বয়ে কলা ছানু ছায় চাদারলে আমাকে চিঠি শিরা নামা রাখি বসি রাইছো সাদারলে

0: gabashuni baba loke maya rachale
1: pali na pali masi dal katama
0: Geza ko dali keza chayna kale Poi ma kela, poi ma jau Buja ki vada bono parai nara Poi ma kela, poi ma jau
1: Gota lai gairo pira lulai gaya Bore kela lai gavara Azara লাই পাটুকি দই শুকাই দেউনা বারাইমা

লাই মায়ানে পালসারা মা আদি মায়া জমগটামা ভাতখানে পাত মায় রাত মা ভাতখানে পাত মায় রাত মা পানি কত বলো মায়ে গলো পানি কত বলো মায়ে গলো আপনো লাবণে কই গই না আপনো লাবণে কই যায় না